কনিগরি আকাশ বানী লঙ্গ খুবর বেন পুলিয়ে সানলি জানা কিমাত পক সানজুক খুবর বানিজ্য রুমন্ত্রী রং বা কন্ড্রাট কে সংমা বাকা টেকনোলজি কী বেন লং কবর কং সান হাকি জিং পিনতলুন গিয়ে কি কাম জঙ্গনাথ পুলিন কন্টু সুম্বুত মন্ত্রী রং বা মেঘালিয়া ওবা প্রেস তুন তুনসং ইয়া কিবা প্রসাদ বাদ কিবা কৃষান ইয়া পাবলিক হিয়ারিং না কবেন তাকা শ্রী সিমেন্ট বা কিনওয়ান পেন পাও এলা কিমাত দা কলন্তি কবসং আন মন্তাক সি অনপন বনাক এম্বোস ইয়া রেজাল্ট জঙ্গ সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট সাপ্লিমেন্টারি এক্সামিনেশন আর হাজার আফুন্দ্রিউ মানু মনোরু কন্থোপ ইউ হেডো জঙ্গ সেংসান পৃথাই ভিপিপি বা আর্দেন মেলা বসায়ুমত কিলং লাইট বানওয়ানি খুন ইলেকশন না নারতিয়াং কনস্টিটুয়েন্সি অং উবা সিয়াও ভালং ধার মন্ত্রী ক্যাবিনেট সরকার মেঘালিয়া কি খবর কী বাবনিয়া উ মন্ত্রী রং বাক মেঘালিয়া উ কন্ড্রেট কে সংমা হেন কি বানজোর হালোর কিংটন কাম জং কারকম ত্রেই কাম হা কতনাত পুলেন কবলাপনিয়া হাত টেকনোলজি হা কি বিনতা ফের ফের জং কি জিং ত্রেই কাম উলাক্রেন নিয়ে কানি হব আজ ক্রেন হাক জিং এলাং বা জং কি এস এস পি বাট সি ও কাতাকা এস এস পি এন্ড সি ও কনফারেন্স আর হাজার আফন রিউ কবলং হা তুরা রং কাত কিং দনলাং জুকি হে পুলেন উ মন্ত্রী রং বা উল আ জিং রো ইয়াক ডিরেক্টর জেনারেল জঙ্গনাথ পুলেট কজলা ইকং আই নং রং হালোর কিং পেন খ্লান ইয়ে কিং ত্রেলাং হাপেন কি কিনু